নাই রানাই রিহিগে থেরেং একুরেই ফাওয়া গিনা ব্যাবর থাকায় মোড়ো আস্তাকায় গেরিবাখারি জমালায় দণ্ড বিমায় মিতকেচ্চং এদুমুগ লোভ মিসকো নঠাকা জিন তের করবি এই দুনিয়েগে দিরুলুমগা উফালি বিদে তাকেচ্চে একমাকো এমরি দাং এম্মে রিবেতবেগেম ওয়াতাম বানি আল্লাহুগে হযরতবে

ফাহে এ দুয়াহা আমেদ সাক্ষু কামেন নে দুয়াহা কুম এবাহি কয়া আমেদ দুয়াহু তিমন রসকালাঙ্গে এওরিং একুরব্বা এওরিং না বে ইনসাফ নুকরব্বা গুতগা কমে নফস কমে এ নফসিং হোদি কমেগে জজা ফুরি হমে লিবে হিন্দু এওরিং গে হাল ওয়ানি কুম ফদে কুম হিয়ে।

ফেরুং এই এহি থেরিং খামগা নুহাদা হুসকামে একান্তং এগোত কুরা মিহা দন্নাছ ফাহে আল্লাহ গে বাগ বেরি খামগে থেরিং এভিস খামগা এ মিহা কুনুয়েতে এই এওরেঙ্গে কি বে অন্ন নুরাক্ষল কুন থেবা মিহুং সালাম এবং মজবুর ওয়ে জাহাল গা মেন বিয়ে আদি আল্লাহ একলাঙ্গে আকাবত থেবা মিহুং বীরবেত কুরবতে এমবুরি দিউম ওয়ানি আল্লাহকে হাজরত আছে।

উনি খুরব্বা এগে বরকায় নিত খুরব্বে আদি সদকায় ইতুর খুরব্বে এবহি দুনিয়েগা এগে বরকায় ইতুর খুরব্বা আখরতুগা এগে ধর্ম গিনগুন খুরব্বে আদি ফাফেরি খামায় খাফিরুখম বড়ু এভ্যস মিহকু দেখে আল্লাহ লোবিবে ওডগেনে নুয়ে।

বিমগা ওয়াহা ইচ্ছে মিলকুয়ে বড়গেম বানি আল্লাহ হাসে তিয়া ব্যা মিহুকে নফস তাও গাওয়া ইচ্ছে তিয়া ব্যা মিহুম ফাল কুড়েস নুয়াত এখান তিয়া ব্যা মিহুম সির কুড়েস একামা মেদু আল্লাহ তিয়া ব্যা মিহুম না সোয়াল কুরব্বা হিসা বল্লবানে দেং একলাঙ্গে ইরাদ কুরব্বা মিহক ফাফ ফুসবানে আদি একলাঙ্গে ইরাদ কুরব্বা মিহক আজাব দিবানে আল্লাহ খোম্মে খামেগে মচ্চ খুড়দুম্বন্থ রসকলাঙ্গে।

কোরআনকে করিনে এই মিসা খুন্ন হরি হিদায়তকে আদি এখলাঙ্গে হাক্কাই বাতল ওয়াকি করনি ফই এবহি কোরআন বাওয়ালে বি হামা কশ্বরুম আল্লাহকে আয়তক কাফির বি মিহুন্না গদবেগিম ওয়া আযাব হুটে আল্লাহই বদর হিপেমগে বেরি আজিজ ওয়ান্তা রাস খলাঙ্গে

0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাত কুরমতি ভি হিন্দু লবে তখনা অখতনে হিতুগে হামজে হুমা এমে রাঙ্গল ফরওয়ায় কি দোহা সূরে কিয়েবু এ সূরত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গুনন জহে ইতুমার এমে রাঙ্গল বায়ান কুতে সূরতে দোহা সূরে বাবা দেবনি الله سبحانه وتعالى جه وحيي هيت رسول محمد صلى الله عليه وسلم يا بابا ندواتا دوس كندك ميدكنو ما فحو اينكم كيت نبي محمد صلى الله عليه وسلم يا هيفل كورفني الله سبحانه وتعالى اكلي فانا ميدو نور هي وي بودي گنوي كما نبي جي گتوكا اكلي فانو بينو فلو وي بودي گنوني كما মি হুরিহা বিষ্ণুমাই একলে ফানুগে বুদ্ধিয়া বেরিবে ওয়াডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহি বাবা লব্বা বাস ওয়াহি কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মান্ত রহিম মান্ত আল্লাহ গে ইসমু হুন ফাশাগনমে ওয়া যুহা দুআলুগে কুরি কোলো কান্দেপমে কম্বড়ুয়ে মায়ুস ফা মিহি কারিগা আলগুনমে এমবে ফুরতমে ইসপুনানে ওয়াহাকা কিমি হেলাশে ইরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তকুং হিংহমে যে হুঁ নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহী কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়া হিন্দু এ রেগানু গন্দেবামে মায়ুস ফা মিহুঙ্গে আনে মসলে কি রেগানুগে ইত দামে বন্দেন হেলা তিবং দুয়ালুগে নিদুমা ফহু রেগান্ডু হেলা তিবে নিদুমা দতি উদগুবে হাসবে খম্বড়ুবে মায়ুস কমগে তেরেগা রেগান্ডুগে বগুত্ত হেদ কল্লা আরামে লিবুমে নেতি ললুফিয়ে জাহালুমে নেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগান্ডু লব্বা ফমানি আলগুন মেং আরাম কো আলগুন মেংগে আলগুন মেংগে হিতরেগা উফেদি ফাওয়া খম্বড়ুমা হাস খং নাতালা ফাদা আরামু লিব্বাদে বগুতেগে গতুগা আদি হামে হিমমে মিকিং আলগন মেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকান কিতামমে দিগুয়েগেন দিয়া নামেস এ আন্দিরিকাম ফাহু আমা আলি ফাতিহাক আলি বিলেনেকা এঙ্কাউ মি হেগে কিতামমে মায়ুস কামা কামবডোমা হিদ্দতি কামে হিতামতকে হুরি নামেস এ কামক বেস নিমুমেন গাস এনে উফাভেরি কামক আলি বিলিগেন দানেকাম يفه دين الله سبحانه وتعالى وحيك ربني ما ودعك ربك وما قلا هذه خليق فانو غيري رب خليق فانو دوخش نلوت هذه خليق فانو نورهم وبديه بس نغنمت هم مي بيدان الله سبحانه وتعالى تبا مد نورهم وبديه نغنوا اي الله تبايا ذوبي وبدي غنوا এ ইলাহ কুরিমতি কুরব্বা কুম্মি কামেকে ফাহতু গায়েস এত হিকমত কেবে মিকা ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহ ওয়াহী কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আদি খালেগ ফানটকা দুনিয়া পুরে আখিরে হেকম বড়ুকেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহ ওয়াহী কুরব্বা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকং হুরে খালেগ ফানুগে বেরি ইলাহ খালেগ ফানা দেবফানিকং কশবরে দেন খালেগ ফানো রুহি ওয়াডা গন্নমানতে কিত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে উম্মতুগে ঈমান কম গ আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনা লাগেন আলগুন মেন এমমেনবেস সুরুকেগে দাইমি নিয়মে দিবিগেন দানে কিত নবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানবে ইকলে ফানুগে উম্মতুগে আহলুয়েরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনা লাগেন সুরগেগে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগুন মেন এমমেন বেসবেগেন দানে থিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরি কাম বর গাবা বদলুগেন দানে এমমে হা হিতামতকা দতি উদগোলা হাস কাম খম্বড়ুমা এ হুরিহা কামে ফিলা গোস উফলা আরামু লিবে মতিবেরি কাম বা সুরতক থিবা মত্তওয়ানে মায়ুস ফাওয়া মিহিকে খায়ারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনুয়ানে ওয়াহক দখ মি ওয়াহক তনুয়ানে তো می واحکت قبول کروینه سبب تکی انکا ویس اللہ سبحانه و تعالی وحی کربا فامیونی علم یجد که یتیما فا آوا فهی کلیگ فانو یتیما کم کا ونکو اے الہو کلیگ فانو دیکھے وڈی کے نوے ہی جن دن اے الہو کلیگ فانو ہیا وحی کن دیوے بیے یفہ دن اللہ سبحانه و تعالی وحی کربانی وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ادي کلیگ فانو حرام وی وڈا گن ونیکو اے الہو کلیگ فانو دیکھ وڈی کے نوے ہی جے دین اے الہو کلیگ فانو ماگو دیکھ کے وی اڑگن میں غافل وفا میتی وی کون کما کا تو اڑگن میں نماز نو کرے وی کن انگے اینو وستینو گے تکم کا فروا کڑ کرے وی کن انگے ادي اسلام دین گے کن کم وسم رنگل کن نینگے ehin namaves Allah subhanahu wa ta'ala algun minna hidayat dakkawa tedumaka magu dekkevi e founden Allah subhanahu wa ta'ala wahikuravani wa wajadaka a'ilan fa akhna adi fagira kamuga kaleg fan wati e ilahu kaleg fan deki odigate den e ilahu kaleg fan musandi purevievi Allah subhanahu wa ta'ala algun minna takraru ko handan ko debani e ilahu ge wahi basfurta tedukum ga wane ka ma yusufa miha emme rangalu wane gotaki Allah subhanahu wa ta'ala ge wahi basfurta tedukum ga wane kama bunadinu Allah subhanahu wa ta'ala ge wa'du fulaka ilahu khilafe bodige nuwane ka den e ilahu wahi kurvi basful ga wane algon minna vre ma durkawa yatimunge matin handa kuruma fa ammal yatima fala taqhar faidan nashe kaleg fanu yatimu kujja nikamete kon nu labashe wa amma saila fala tanhar adi kamaka gedi anna miha kaleg fanu adula na hatta washe furatama ehi yatime devana salan jaha mihe handa kurava yatimu badane miha kon hunnan algon menge aila algon bel hetumuka temitive algun me mannani getoru e bahuri sadan jaha miha gatuka khane bone che nove algun men kibang eteni khane chaka ena nidan jehini bandu ha kamati ka algun men tereng eves miha ko bandu ha kamati nidan jeheto enkamu allah subhanahu wa ta'ala wahiku rabbani algun men nabure nikameti inna alaluma emi hun adetire ga visna fikuru kuruma emi hunge halata hitamata kamedu visna fikuru kuruma ki algun menna libifawa e hitamata fida ke diuma hivarka vegen dane kame adi hame himme e fada mismi hunan e hitirkan foru ko dinuma ki vesei algun menge e hitan hamaje hun libi e ufaveri kan libigen dane kame hamaje hun libigen dane kame ka mi suratuga emme fahukama ka allah subhanahu wa ta'ala bayan kurabba fawani e ilaha kuttame vene goi emme ilahu wahi kurabbani واما بنعمه ربك فحدث ادي دناش خليك فانو گه وری الہ دو نعمتك واہ کا فہ خليك فانو واہ گه دکا لو واش الگون من گه لو دو گه فینو ما شکر وری وان جه الگون من گه ات کو مس گه کر وے تی شکر وری وان جه اللہ سبحانه و تعالی الگون من ن روح وڈی گه نوا نما الگون من دنیا کا می دوا وا فا تی بی کی وگین تو سواد کول دن جه می وگو تو میتا می موضوعات حصہ کرما الگون من میتی بیونی کی ویتو سوال کو دبا وسنا فکر کروا اف بس کما کا ما جوس وی گوی کوس وا نما تو ہا سور کیا وا ایک مانیا می ترنگلا وسنا فکر کروا تیبا گے ہیتا مت کا ما جوس کن فیلا گوس تیبا یا ہن ہم جے ہما وفا ویری کن نبی گن دانے انشاء اللہ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم
1: رسول بيكلنا نبي بيكلونگ سيرتكي ارشادا نصيحتك دمري
2: ادمرگ الين هو دي تجربايكي حياتك راستا فسيا گنگستيني آرو كاتيه
3: اي آرو كاتيه گهين مادم يا كوشار كوراتكچكي هيو حلال تكچن هدمو
4: ಹಮಾ
2: ಹಮೈಕಣಿ ನುವದಿಯ ಮಿಘರ್ಟ್ಸ್ ದೀನುಗೆರಡು
4: ಕಡಿಂಗ್ ಹವೀರ್ ಹತ್ತರು ಕಟ್ಟಿ 30 ಮಿನಿಟ್ ಮೀ ದೀನುಗೆರಡು

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এ নামাজ গোয়ালেবে তনুগা এ নামাজ আদা করুম বড় মুহিম আলকামে নামাজ ফর নামাজুগে জামাআতুগা করেবিগিন দিউমকি এই মুমিন তকুন টাকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন টাকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওনি তেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তক গোয়ালেবে তনুগা এবহি মিসকিতুগা আদা করমা রাক্কাতি রিওয়াশ

0: ehem bima mi fada riti tahote timan duwa hakwes nu dekeme mi huriha kamaka ko e bami hunaki iman kamoge macha magu foredon iskog gen ule bayeke shaitona wani e bami hunna ekalle ge magu zine teriko dakkafe kaaku ge kamemmi
1: kala shaitona
0: a shaitona im hunaki na hada fohuri darifulu
1: gos wotta kya disermu
0: a ehem bi allah han alukan kurumuge badalu ge e bami hun alukan kurani ইরাশে তাইফুল বুনি মেননু
1: বাবা
0: নামো বেস্তারে ফ্লা আল্লাহ তাআলা ইবামুনা দেবা ফাবা মাতিবেলে নিয়মত্তকা শুকুর বেরিবে ইতলাঙ্গে আলুকন খালিস করুন ইবামি হুনা হাগগু এগেন বেয়ে তো তারিফ্লা
1: বাবা হা
0: তারিফ্লা নিতি আইতা
1: বাবা
0: মিহারো নিদা গাডি বেসমে জেহুনি নুয়ে বেস জাহানি তো তারিফ্লা
1: বাবা মাম্মা মমমে ফেনে তাসা দেঙ্গা বুদু কোরিতি বেঙ্গুলিতা
0: ফেনে ফেনে দারিফলা মমমে ফেনে মম্মা বারং উফাবে একমা
1: মমমা ফেরুন তাসা দেঙ্গুলা দা
0: তুশিমি মমমা তুশিমি
1: ইতি
0: বেতং আ এ মম নোস আহামেন্নো দারিফলু মমমা গাতু বুনে বল দারিফুল হাঁদা আঙ্গুরি তো বালালা দারিফুল গে রাব্বা কি কোবা
1: আল্লাহ তাআলা
0: বারা সঙ্গল দারিফুল গে রাসূলা কি
1: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
0: দারিফুল গে দীনা কি
1: ইসলাম দীন
0: বারা সঙ্গল আবদুস একং হাঁদাম বাহাটাতি দারিফুল কি মুসলিম একং আবদুস হাঁদাম বাহাটাতি
1: রাব্বা ইনশা আল্লাহ মুম্মা দেঙ্গানি দঙ্গুরামা
0: আ দারিফুল দাস কুরআনে কামে নে
1: আজা সূরাতাকা কুরসিয়া যিকুরা কি আমি ফাশনি
0: আ দারিফুল আওয়া ফাশা